0: What's going on, people? It's your man Exile. YCRadio.org is the voice of today's generation. Let's get it.
1: প্রতারণা সতর্কতা: কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন। এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা।
2: Hi, my name is Larry Eaton, and I'm hosting a new show called Fireside Chats with Mr. Eaton. The show will be dealing with issues surrounding veterans, but also for all students and their educational endeavors. Please tune in to YCRadio.org every second and fourth Tuesday of the month. I look forward to speaking to you all on YCRadio.org, the voice of today's generation.
3: With everything you've done to lift up those around you during your military career, we're not going to let your money concerns get you down. We're the NFCC, and we've got your back on this one. As your financial advocate, we're dedicated to improving the financial health of all members of the military community. Whether your debt issues are related to student loans or housing, or involve credit cards, our goal is to help you to defend your financial future. NFCC certified credit counselors have already made the difference for thousands of military members and their families. Let us make a difference for you and yours. Schedule a confidential financial review with an objective nonprofit NFCC financial counselor. Call us today at 877-404-6322. That's 877-404-6322. Or visit us at nfcc.org/military. You owe it to yourself. Get relief now.
4: My name is Bio Fiammi, New York City guitarist and president of the York College Music Club, and you are listening to YCRadio.org, the voice of today's generation.